0: আমি যে আপনার ফসল লিওড়ি কোন মাথায় মেয়ে বউ তো উইরে কাছে কই ইলাজ এখন ছয় কৃষি বিজ্ঞান আলা কাজরি আলা মেলামেলি করো
1: হ্যাঁ আবে হে মোবাইল মোবাইল মে আই মিলে বি হে মা থোড়ি জানকারি মোলি পড়ি রি থোড়া দের জাগিয়া মে থোড়া বেগড়া জাগিয়া হ তো মজুর বিয়া বেগা লাই ফাড়ো লেও দরে এন টাইম বসাত বি আই সোনা কো আ জাগিয়া মোড়া ফরা
0: চলো তুমি হয়ো চুকো হয়ো মে মনে বাতাও কে ডিগড়ে বি যে থো কচ্ছি বনাড়ি কল্লা পক্কা বিজা বনাড়া উরে কি হে কো করে ফসল লো কি আধার লেবন বি যে রো বাতাও বনো
1: উওর তো কি হে কে সিমেন্ট বড়িয়া ডিগে বনাড়ে পাহাড়ি ওরে মেনিয়া বিজা বড়িয়া লাগাড়া হে আর ফোয়ারা বিজা উরে কমরা বিজা বনাড়া তো আপ ফসল ঠিক কি রাখে বি মা আজ বনায়া কে কোন ঝোপড় কি এক বনড়ি হে আর ভাও পড়ে সেসু ঘনি নব্বে মার বিরণ কুল পড়ে ই হে গান জাগ রমে দি দে কমরি বি বনা হো সরকার নো কে ই কো লোন বিজো দেবে জায়গা বিজে লড় করাও গর মহিনো কই
0: বহুত বড়িয়া বিলকুল সরকার তো দেখো কে অনুদান বিজি দে রি হে ফোয়ারা লো ডিগি বনাও তার বন্দি করো হ্যাং বাতো মাতে অনুদান নেই পড়ি থো মে ইয়ে মে দেখো কে ভাইডো তো কেন জড়ো ফেল করলি থে ই মিত্র বিজে মাতে কদি যাও করো হো না
1: না গয়া কোনি আমি বিচার বনা যাও ফোয়ারা পর চক্কর লাগায়ও হ্যাঁ পতো করা দেখো কে অনুদান বিজে মিলে তো হিম্মত করাও কই ধীরেটা পয়সা আয় তো লাগায় এক আধ কমরি বনাও তাকি ফসল কাটুড়ি খারাপ তো নি হবে জিরো বিজো মই রাখো আবরে আনো গফাই ডেরো ইয়া বিডি বকড়ো বড়ি
0: বাত তো কি আগি থনো জও ভাই কিষান ভাই থরি সংস্থাও বিজে বি গড়ি উড়ছে কোঅপারেটিভ ব্যাংক সু খাদ বীজ বিজি রো কি লাভ মিলে কো করে
1: রোড়া বিজো সেই বনোড়ে মই ভাই ইয়ে বসা ই মে দড়া বিজা আদা অন্ধিয়ার মইনো ও থোড়ো তকলিফ হয়া করে বিজো রো সরকার রোড়া বিজো হাগেড়ে বনাইড়ে কোই কমি কোনি আর কোঅপারেটিভ ব্যাংক আলা খাদ বীজ রা পয়সা ভাগে দে রিয়া পাছা জমা টমাটো কারণ পড়ে উমে মে বি বিমে আলা আই করে সরকার তরফ সে কই কমি কোন ঠিক আছে গোতা তো খাওয়ানো পড়ে যে ব্যাংক ওরা বিজো রা জানো পড়ে খুদ না আদমি নো হিম্মত করনি পড়ে হিম্মত বিনা কাম কাই কোন হবে
0: ভাই বাবু বা বাত তো সহি হে থো লাখ বীর বাত করে কে খুদ নো হিম্মত তো করনি পড়ছে খুদ রে বিনা তো কাই হয় কোনি আপি বাত বিলকুল সহি হে তো আজ সুলতনে আজ ভেড়া উড়াও হ্যাং তো কিষান ভাই কি নবীতা অজীব জি কি হে কো করে আগে কি প্রোগ্রাম বনা রে হো কো আমি তো দেখো গরমে আওয়ে পড়ে তো গরমিও আর মিনা থারে খেতো মে কি কাম হয়া করে
1: গরমিও মে খেতো মেনো মুরবো মে কাই কাম কোন হবে মে ঠিক হেনো তো দড়া ভরি যাসে অন্ধি আর মইনো আমি পাছি ফসল ভলে আসে যে চণারি আসে বড় কো গেউ বাসে কো কি বাসে আমি মেন ফসল জিরো হয়া করে জিরো সব বিজো ছ মিনা কি কোন হয়া করে
0: কেওনো মতলব হে থে থোর খেত ঠিট কোকণ মাথে আড়ো কেওনো মে
1: ছের কোকণ মাথে আড়ো ঘরো নিকলো আছে নুবি বরাণ কুল পড়ে এক সাইড আর বিচমে দড়া পছে মোটরসাইকেল কে ঘিলা হই কে খোঁচো কে ধকো দে ধীরে ধীরে পকো হে বা হিম্মত বিনা তো কো কাম হইজ কো হর কাম হিম্মত রো হে
0: বাত তো বাবু বা সহি হে কে বিনা হিম্মত তো কাই হুয়ে কো নি লেকিন এক বাত ওর ভি হে কে জো থরে জুনিয়র খেত তা আর আজ এথো এ নয়া জকো নেরি খেত রা হে ইয়ে মে উয়ে মে কত ফরক আয়ো
1: ইয়ে মে নি মে রাত দিন ফরক হে ও কি বর্ষা দি খেত হে উইন মেহনত কো চণো হে মুগ হে এ হই জেড়ি তো হোড় হবি কো নি কে অমৃত পানি আওই এ তো মে নেরো পানি কেসু আওতো হই ইয়ে চিজ মে উই চিজ মে রাত দিন ফরক হে ও বর্ষা মতে ডিপেন্ড হে এ তো সে নেহর আই পড়ি ই মে তো বারো মাস খেতি হই ও তো বরসাত বি বার আবে তো চণা আবে তো ঘেউ হো যাবে নি তো বিঠা রো এ চলতি রে খেতি বাড়ি
0: বিলকুল বাত ফরি সহি হে ফরক তো দেখো তো বেই পাহে বরাবর হে কে ই পাহে তো বারে মাস আলো খেতি হে আর উনা বরসালু খেতি দি মানে এক বাত বাতাও কে থো তো জুনো টাইম দেখিও হে আগে টাইম লোক রে কেনে পয়সো হতো কোনি টাবরি আর পড়াই রে পয়সা হতা কোনি যে আজ ও নেহর আইয়ে নেরা ওনে বাদ রে মিনো লোগোরি স্থিতি কেড়ি হে কো করে উতরন চড়ন বিঠন সব সুবিধাও কেড়ে কেড়ে হয়ে এ মনো পতো
1: দেখো নেরাই লোগো 2 রুপিয়া কমা যায় ই খেতি বাড়ি রে মিনো জগো ঘরে মোটরসাইকেল গতিও গাড়ি লি আজ সব খেতি বাড়ি মে তারা মেহনত ভি খুব করে দিন ভর লগোড়া রে পুরো পরিবার লগোড়ো রে লক্ষ্য জগো মেহনত করছে তো 2 রুপিয়া কমাছে স্বাভাবিক হে
0: তো বিলকুল এ তো থাও বাত বতাই কে ভাই ও গোড়া ঘোড়ান গাড়ে লিয়ে মে এ মনে বতাও কে টাবরিয়া যোগো কই টেমো মে কি গোহ নিকলতা কোনি পড়তা কোনি মে বকরে ছঙ্গো চরাওতা আজ ও বকরে ছঙ্গো রে গোয়াল বিজা কিতা রে আয়ে ন আফসরিয়ার বিজা সরকারি নোকরি মে কিতা ছোরা গয়া হে কিতা বডিয়া পড় লিখি আয়ে উই রু কিতো ফরক আয়ে
1: দেখো সা আজকাল টাবরিয়া পড়তা হাগেড়া যে পড়াই মে কই কমি কোন আমি ঠিক হে কই নি পড়ন মন নাও যোগো আপ খেতি বাড়ি এ ছঙ্গো বিজো চারে করে বাকি পড়াই মে কমি কো রাখতা সরা আনা ইয়া রেজাল্ট বিজা বডিয়া আয়ে গোরা বারু ইয়া রেজাল্ট ঠাউকা আয়ে আয়ে গুগাদী রা কিনে পড়োস রো খিও রা সুলতান রা একবার মে মোবাইল মে জোয় বিডা মত ছোরা মেহনত করি বডাই রে মেনো জাগর দে
0: কে মা বাপু কোন পহিড়ো আয়ো হে পহিড়ো আয়ো হে যদি টাবরো নো পড়াই আয়ে
1: পড়ে পড়ে স্যার হিম্মত করি পড়াও বিডা দোরা ফোরা পড়াই বিডা
0: পহিড়ো আয়ো হে
1: পহিড়ো আয়ো যদি পড়াও বিডা কই গরম হো রাই হে
0: ক કે એનો મતલબ એ નહેર આવણ ને બાદ મે લોક સુર હોયો
1: એતી થોડી મારી મતલબ થી ગયા
0: બિલકુલ પપ્પુ બા જો બાતચીત હે સુન રહ્યા લોક બાગ વિજા યર પૂરો ધ્યાન દેસે સરકાર થોડા આવણ આલ ટાઈમ મે બઢિયા ખાડા વિજા બના હે આજ તો બહોત હી બઢિયા બાતચીત કરી આપનો બહોત બહોત ધન્યવાદ રામ રામ સા રામ
1: રામ સા રામ રામ સા
2: तो हने आप सुनिए बहुत ही बढ़िया भेंट वार्ता और निश्चित रूप से आप और किसान भाई है जो इस लाभ उठा रहे बात करने तो घो मन है लेकिन स्टूडियो से तैयारी के आप कार्यक्रम रो बखत हो गए पूरा तो पूजा बहनों दिलाऊ की कर जाए राम राम।

উদিরানিতে টানারিলে গোরে মাতে গুজরে ভালো গোরে মাতে গুজো মারি নে নকড়ি নন তলবাই কবড়া কোয়ারে রাজ মারি নে নকড়ি নন তলবাই কবড়া কোয়ারে রাজ মারু ಲಡ್ಡು ಬರ ನೂಂಬ ನೂಂಬ ಲಡ್ಡು ಬರ.